আমি আমার ডাকে ডাক শোনে না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না।

ও সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না। নিজ গুণে করো কৃপা, পাই জন তোমার শরণ দেখাং,

কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না।

কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না। কোন সাধন

হলো খাঁটি, যাদি বিহি তাই তো পাবি, এসব কথা ভেবে নে, সুযোগ পাইয়ে সময় হারাসিনি। জন্ম মাটি হলো খাঁটি, যাদি বিহি তাই তো পাবি, এসব কথা ভেবে নে, সুযোগ পাইয়ে সময় হারাসিনি।

12 মাসে 13 ফসল করে দেখে একটা বছর, এবার অভাব জ্বালা যায় চলি, সুযোগ পাইয়ে সময় হারাসিনি। বারো মাসে 13 ফসল করে দেখি একটা বছর, এবার অভাব জ্বালা যায় চলি, সুযোগ পাইয়ে সময় হারাসিনি। ও ভাই মানুষুরি, সুযোগ পাইয়ে সময় হারাসিনি। হরিবার কাজে সব কথা, ভাই বন্ধুর বোঝার কথা, দেশের শান্তি দেশে আন, সুযোগ পাইয়ে সময় হারাসিনি। হরিবার কাজে সব কথা, ভাই।

ও ভাই মানুষুরি, সুযোগ পায়ে সময় হারাসিনি। ও ভাই মানুষুরি, সুযোগ পায়ে সময় হারাসিনি। জন্ম মাটি হলো খাটি, যা দিবি তাই তো পাবি, এসব কথা ভেবে নে, সুযোগ পায়ে সময় হারাসিনি। ও ভাই মানুষুরি, সুযোগ পায়ে সময় হারাসিনি। হরিবর কাজে সব কথা, ভাই বন্ধুর বোঝার কথা, দেশের শান্তি দেশে আন, সুযোগ পায়ে সময় হারাসিনি।